গুরুর বাপে ছিটকে সে ভিটে, গুরু বাপে ছিটকে সে ভিটে, গুর অঙ্গের কীতে কুয়ারে, গুর তিজি পিঢ়ি বিচারা, ক্যা হাঠ কে না বিচারে, গুর চৌঠি পিঢ়ি চিকিয়া, গুর চৌঠি পিঢ়ি চিকিয়া, জন নিন্দক দুষ্ট সব তারিয়া জহান, নিন্দক দুষ্ট সরকার তারিয়া জহান, লহয়া আহমান।